প্রিয় শ্রোতা ভাই বিনিক লাগি হবাক ভক্তিভরে নমস্কার আর হেঙা লগন প্রচার করব নিলে ভিয়ন সময় অনুষ্ঠান গাছা এই অনুষ্ঠানটা আপনাদের শুনব পাব লাগিছে আকাশবাণী তোরা কেন্দ্র লাগে মিডিয়াম ওয়েভলৈ 243.3 মিটার আর কিলোহার্টজ 1233 নি আজিক জুলাই মাসলা 7 তারিখ সন 2026 আজিল অনুষ্ঠান আগবার নিলে আজিল এই সুন্দর গীতালা বাক্যবাণী লগন আসল বন্ধু অয়ে জয় দুগরেগে আধা আর সুগরেগে দুইগুণ করে দেয় জিঙ্ককে সমুদ্র পার হবগে খালি এগরাই সাহারা জিঙ্ক নাও ইটা থাকিব ভগবত গীতালা সুন্দর বাণী আজিক প্রথমতে আপনিগুলোকে শুনব নিলে শিল্পী বঙ্কিম হাজংলা সর্জিত ভক্তিমূলক গান কথারা হলে গঙ্গোত্রীল গঙ্গাতয় বঙ্গোপসাগর যায় এই সুন্দর ভক্তিমূলক গানটা

অনুষ্ঠান গাছানিকে আপনিগুলো আজিলে প্রথম গানটাই শুনব পালে শিল্পী বঙ্কিম হাজং আওয়াজ নিকে চর্চিত ভক্তিমূলক গান গঙ্গোত্রীল গঙ্গাতয় বঙ্গোপ সাগর যায় এই সুন্দর ভক্তিমূলক গানটা এবার আকবর বনিলে শিল্পী স্বদেশ হাজংলা আওয়াজ নিকে চর্চিত এগরা সুন্দর গোপিনী গান কোথারা হলে ধর ধর ধর নুনি চোরা কই কুনি আছে তোরা কৃষ্ণগে ধরি দি মগন এই সুন্দর গানটা আই হবই মন দিয়ে উপভোগ করং

প্রিয় শ্রোতা ভাই বোনিগুলো, বন মহোৎসব ভারত নিকে 1-7 জুলাই পর্যন্ত ইদে হলে এক সপ্তাহ বৃক্ষারোপণলা উৎসব এলা শুরু 1950 নিকে ডাক্তার কে এম মুন্সি দ্বারা বনলা সংরক্ষণ আর মনগুলোর ভিতরনি গাছলা প্রতি জাগরণ আনা কারণে এই উৎসবরা শুরু করেছে। বন মহোৎসবের মুখ্য উদ্দেশ্য পারিপার্শ্বিকলের সংরক্ষণ, বনগুলোকে কাটাতুরি থামাবা আর পারিপার্শ্বিক তন্ত্র লাগে বাখার গাছ বন লাগাব লাগে। মনসুনের সময় নাকি গাছ বন লাগালে উমল বচে থাকা সম্ভাবনা বাখার উদে কারণে জুলাইলা পুলো সপ্তাহ এই উৎসবরা মানায়। মনগুলোর ভিতর নিকে গাছ বন লাগে যুন প্রকৃতির প্রতি কর্তব্যরাগে মন তুলি দেয়। এই বন মহোৎসবলা উদ্দেশ্য রাগে রেখে স্কুল কলেজ আর সরকারি কার্যালয়গুলো নিকে বৃক্ষারোপণলা অভিযান চালায়। যেহেতু আমরা দেশ নিকে গ্লোবেল ওয়ার্মিং বেড়ে আছে, ইলল মুখ্য কারণগুলো হলে মনগুলো দিনে দিনে গাছ বন কাটিয়ে ধ্বংস করেছে। ওলা পরিবর্তে ডর ডর বিল্ডিং, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এগুলো গড়ে উঠিছে আর মনগুলো লাগা কারণে ভালা ভালা গাছগুলো যিনকে সেগুন সার কাটিয়ে নিজের ঘরদোর বানাবনিকে ব্যবহার করে আর গাঁও এরিয়াগুলো নিকে খুঁড়ি কাটিয়ে গাছ বনগুলোকে ধ্বংস করে। আমরা হুবই জানে ইনকা কি হগল পোলাই গাছ বন কাটিলে আমরা সারা পৃথিবীর গরম হব, লগনতে আমরাও এই পৃথিবী নিকে থাকালা উপযুক্ত নহব। কারণ গ্লোবেল ওয়ার্মিং বাড়িব লগনতে মনসেই নহাই এই পৃথিবী নিকে যে যে বসে আছে আল্লা আল্লা জীবগুলো উমলাকো বাঁচিব নাকি কঠিন হব, যিনকে পানি নিকে নানান ধরনলা জীব থাকে এগুলোও পৃথিবী গরম হওয়ার লগে লগে পানিরও গরম উঠিব আর উমলক বংশগুলো নষ্ট হওয়ার আশঙ্কা দেখা যায়। উদে বুদে এই উৎসব রেগে পাল্লি আমর নিজের লগনতে সারা পৃথিবীর গে রক্ষ করালা সহযোগ করিব, এরাই হলে এই উৎসবলা পালন করালা মুখ্য উদ্দেশ্য। জুলাই মাসলা 1-7 তারিখ পর্যন্ত বন মহোৎসব সপ্তাহ পালন করা হয়। ওলা উপলক্ষে আপনি গুলো কঠিকা শুনিলি।

শিল্পী বঙ্কিম হাজংলা গাওয়া স্বর্জিত ভক্তিমূলক কাণ্ড আপনি এলা এলাই শুনব পালে। অনুষ্ঠান গাছা থকন এবার আগবাড়ব নিলে শিল্পী সর্দেশ হাজংলা আওয়াজ নিকে গাওয়া স্বর্জিত গোপিনী গান কথারা হলে না বাজাও বাহিকালা মধুমাখা সুর তোলা।

0: ยามิสติรังเดทอนาใครจกดัลเลอกไกชามันกินอก
1: บาบายันตักกะปะฉานิรังเดนักนาดินนัมจาวะนาดิฉิกะปะฉานิรังโคดิดนทงนันซานังจกปะ
0: นาจุปงนาไมคุมาเซียอังคุซุกชานาสการังโคชานามันนาดิปัดอังชายกินบะอันตังนิชานาสกาโคชุซอกนามันนาคุนาวิจามา
1: อัมบะนาจาเปรติมึงจามานุนาซาจกโดเดนังยูบีเอนินัมกินินาซากานิงะบะมัดดุมฉิกะปะอะโรคารินังทอดกะปะฉานิรังโควัตโปฮานังยูบีเอนินัมกินินานัมมาฉานิมิชุซัมจากรังคุซะฉาบัวฮาย
0: าโคคอมมิชเนเรทออฟฟู้ดเซฟตี้เมกะลาชิลองนิกะตาวิยะติงะ
2: Mandi dong amma anga na simang ni booth level officer hajagni kotobul sini SIR ni voter enumeration ari bachem o unara angara mai ko dakna nangen dakna nang ni rang dal thua ba ka sapai yano nak ni gman se rakhe ni rang omong jaw warang ko nien ba enumeration form os ga pat ye soi khatpo aro baby kita yano mai ba thari dapna nang ni rang dong de angna uyat pabo
3: mai dak ba thari dap ni rang
2: je kai songni bi murang ko dung thang atani nak ni bi mong se gwala ni nak ni nokoni je tang ba mandirang ba ketal bot pu na man gapa mandirang ko se gat mat gen
3: al tu ade ni be re mai na gam chata
2: electoral roll lok khak khet ba bim ko se gat ani ra a songo song dung kham gapa mandirang na antang tang ni bul ko jakale bot pu na aru jakate le sasun ka ni bul rang ko mang rak patan na tak chaken
3: o dak ko de ngai jo
2: mathela ni nak ni bakar manina
4: বেলরাং হাজাগনি খোংটক বসিনি এসানা সিমান নকনারে বাংওদে ওয়ামকরম চাকসগো আরো নানি ভোটার ডিটেলাং কো নামিনি রপো ইয়ার ফর্ম কো গপপাতপো আরো ইলেকটরাল ল খাকে টংগে কতাল গিয়াতানি রং দংওদে আপাতিয়নবো মাইবা আগান থালাতানি রং কো নাংনিকে ওদে অন্ডন খানা মনগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাসকু বঙা জিরো না কল কাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড কাবো বা voters.eci.gov.in ওয়েবসাইটন নাপাঙে নিবো উনাগ্রেবা না www.cuomeghalaya.nic.in ওয়েবসাইটন নাপাঙে নিনা তবমনকে নাগনি ফুনানে নাগনি ফুরাং নাগনি বক্তমানি গামছাতপিয়া ইয়াকু ইয়াতকুপা চিফ ইলেকটরাল অফিসার মেঘালয়
5: দাওগনি পাওনা সিমাউনা হামদিল দে চুকি সানাম ফিল্মিগিত কো গমতাস কায়া ইয়ান উদিত নারায়ণ আর অলকায়ান নিরগ বগি তুমাস কায়া আর গিতারা চানচুপা বাদাল মে

0: napanginibo aru una dakchakaniko nangama thalataniranko nangama na simang sandin ninak taman gen
1: altubiade
0: oe dimu segatora mamung lekhanang jaba na akakhet kepa wiatanirangko san onataibo aru na ni bielo baksa khobor agrikbo
1: gesikrabo dalo nang ni khaket wiatani knalo khaket kepa wiatani ko se rakhina dakchakke dakchakaniko nangode bielo na kol kabu aru na ni singani rangna ganchakaniko manbo
0: ya hazal gani khoruk সিনি বিমুসে গাতা নেয়ারা জুন খোলাচিওনি জুলাই খুগ্রুক স্কু থারিকো না ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া।

ইয়ান আকাশবাণী চুড়ান আসমাম ফ্রম চেত বাজুনি দিল্লি নিকো আদাস কাকা হিন্দি আর ইংলিশ খবর অঙ্ক নসানা শিল নিকো বা সালগ্র সালরামা জন ইংলিশ খবর অঙ্ক চেত কলাচি বাজুনি খনা সোনা মানাহা হায়দাওয়ান সিং ফ্রিং নাম চুড়া প্রোগ্রাম কো খনাংস কানা

0: নামগুপা খবর এস আই এর হাজারগুলি খরুকি নামানগুপরাং বিমুসেগাতানি গেথামগুপা বাকসক বাহা আলটু আবার জুন কলাচিয়নি জুলাই খরুকু তারিখনা বিমুসেগাতনার এবার ও ঠিকঠাক উয়াতানি রং নাইব
1: উনাবা
0: জাজেং নাবে আলটুয়েন নাকি বুথ লেভেল অফিসার মু বাকসা গল্পয়ে নাকি উইনা নাঙানি রং সিঙের নামানগেন
1: আর ইয়া বিএলও নাম্বার বানানি
0: সাহ স্ক্রু বঙা জিরো না কল খাবো আর নাকি বিএলও ক মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙে নিব আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রং নাঙামা না সিমং সান্দে নি নাগতামানগেন
1: আলটু বিয়েলে
0: ও এ বিমু সেগাতরা মামুং লেখা নাংজাবা না আখা খেতকপা উয়াতানি রং হোসান ওনাতাইব আর নাকি বিএলও বাকসা খবর আগ্রব
1: গিসিক্রাবো দালো নাকি খাকেত উয়াতানি খালো খাকেতকপা উয়াতানি কো সে রাখি না ডাকচাকে ডাকচাকানি কো নামদে বিএলও ন কল খাবো আর নাকি সিঙানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক তকলসিনী বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুব্রুক স্কু তারিখনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: নাসিমং টুর্নামেন্ট সংমানী গীত রংখো খান হা দাও নাসিমং এবাবসন সংমানী গীত রংখো খান সিখানা মানগেন গীত নি কথা বিচং রং আং মকচা নোমল দে আরগনি গপাও আং খাসা চামে খো নকবা

0: নাপাঙিনিব আর উনবাক চাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট নাবা নাপাঙিনি নামান গেন
1: নাকনি খুরাং নাকনি পুনানি বল নাকনি দোগা চলন উকো গমাত নাবে ইয়াকো উইয়াতপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়
2: না আতঙ্গমান সময় নাকনি হসপিটাল রিয়াঙানি গিসগ্র আমা জিয়ন না নাকনি গছাম প্রেসক্রিপশন বা ডক্টর নি সিউন গপা লেখা রং পরীক্ষা খাইনি আনি আর এক্সরে খাইনি রিপোর্ট রংকো গাপচুপলে বিকুর আবতনা নাঙান বাকসানা উনি যেমন থকুনাঙ্কু রানা রেজিস্ট্রেশন খাগপা লাইনো রুতা সময় রং না ছাদিং না নাঙ্গ আছম আর ইয়ান মেন নিক বিয়ানি আছম
3: দিবা না আদাউয়া প্লাক লেখা রং রানা নাং যাওয়াহা মাইনা সরকারি আঞ্চং না আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বাকসা সানাবানানি কোয়ালটুক বাউাতেং হা ইয়ান আনাকি আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট এপ নম্বর ছোকমতান গে চিবি দোকপা ডিজিটাল নম্বর সানা জিয়ন বাতঙ্গমান সময় রঙ নাকি প্লাক সানাবানী রেকর্ড রং নাল জোকে নাকি ফোন নন চুপে দো নামগনো নাকু আভা কার্ড টোঙাক ওদি ডক্টর প্রেসক্রিপশন আর ল্যাব রিপোর্ট রং নাকি ফোন নোনা জল জল বাতাত নামাতাইগনো ওয়াসান ওয়াই গিজান আ হসপিটাল কিউ আর কোড কো স্ক্যান খাইন বা রুউতা সময় না ছাদেঙানি আর বিমু সেকাতারি গোদাক না নামাওয়া হা ইয়ানখিনা নাঙ্গিজাগপা নালজোকপা আর চুকুমকান থাঙা নাঙ্গিজাগপা ওয়া নাকি নম্বরক মানা গা না দালান আভা এপ কো ডাউনলোড কাবো ডাকচাগানি গো নাঙ্গিয়া ওদে জিরো গথাম দোকব্রি গনিসকু সাব্রি স্নি গথাম স্কু নম্বর না কল কাবো বা এট দ্য রেট ABDM মেঘালয় কো এপ বি ইনস্টাগ্রাম বা এক্স টুইটার গতা ফলো কাবো আভা আনসিং বালজোকানি কো আলথুগপা ওয়া তাহা ইয়াকো জিনমানি নামগনি না আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মেঘালয় শিলং উয়াতিঙা

0: ইয়ান পনার কমিউনিটি নি বেবের আনি কুচোসান ওয়ানি আর জাত জাতনি ডাকবান কোর পঙ্গানি ছি নাকি বিধান ক্লাম কোদ লগে পারং থালা তং হা মানিয়ানি ইয়ান আসোনি আদকনি তুমথমানি না স্লরু রুয়ানি না নামগপা সিংবাল জকানি কো আনসিংবাল জকানি না আর নাম গিজা গবারাওনি ছেলছাকনা বিআনি ওঙা নে থালা তং হা আর ইয়ান জাতনি ডাকবান কোর পঙ্গনা নাঙ্গানি গামছাত কপা ওঙা নে ওয়ামং আগান হা মানিয়ানি জাতসা জাত গবন বাক্সা কুমনগ্রমানি আর মেঘালয় আদকনি কালচার হেরিটেজ কো মখং থাসং রঙোনা ছেলছাকং না দিদিয়াং গপা অংগেন এনে ওয়ামাং খাদং সুয়ানি কো আগানা হা দামদুক তুমখুইং গপা সুং রঙ কো বাক দাকানি আদকনি সীমা আরিনি বিদং আগান গরকানি গনি গপা গাদং কো দাকনা স্কাং আসাম নি আগান চকাতানি কো মেঘালয় সিং সুইংা নে ডিপুটি চিফ মিনিস্টার স্নো বালাং দার আগান হা মেঘালয় আদক গেগথাম রিজনাল কমিউনিটি কো সঙ্গা হা অন্দিবা আসাম আসাম আদকনি আগান চকনা সিগবা প্যানেল রং কো সুখু জাইঙা নে ফারাকাত হা মিউচুয়াল এগ্রিমেন্ট কো দকানি জামান অপশন নংগ্র মে বিয়া ব্রাং কো নিয়ানি কো দকান বাক্সা গদল তকে আবাচিঙ্গা তানি কো দকানি ফাল স্কাং নি গতা নিগমন গাদং অনিকো কমিটি নিয়ংকুগেন এনে দার আগান হা কোবরং কোপরেতনি সুমাইবা ইয়ানো বনহা খনাতম সুইং গপা সাকান্তিনান ওয়ালনাম ইয়ানা কাশবনি শিলং গারো কোবরং
1: ইয়ানা কাশবনি থুরা আচ কোবরং কো শিলং অনি কোনা সিমাং খনা সোনামত না হা দাও সুমাই দোকবাজি মিনি চিমো ওহা আরিয়া সুমায়ো ইসোলার মিতলান গিতরাং কো আতনা দনগমন সুমায়ো ওয়ালসন মারাক আর উনিদোলনি গিতরাং কো নাইসমাং খনামনগেন গিতরাং ওয়া সেংসোয়েঙ্গা গতেল চুবা তাও আর নামা উইয়ানী

0: নামগুপা খবর এস আই এর হাজারগুনি খরুকটকবলসিনি পুনামানগে পরাঙ্কো বিমুসে গাতানি গে থামগুপা বাকসক বাহা
1: ইয়াই নিউমেরেটর আংনি নকনার বাগিন নেখনা উনো রাঙ্গা মাইকো দাকপো
0: আলটু আবা জুন কোলাচিয়নি জুলাই খরুক স্কুতারি কোনা বিমুসে গাতনার এবা অ ঠিকঠাক বা উয়াতানি রাহো নাইবো
1: ডিভাইস ইংানি রাং দমোদে
0: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুট লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রাংকো সিংরা নামান গেন
1: আরো ইয়া বিএলনি নাম্বার কোরা বানুনি কো মানদে
0: সাসক্রু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা নাপাঙ্গি নিবো আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমাং সান্দি নিনাগতামান গেন
1: আলটুবিয়ালে
0: ওয়ে বিমু সেগাতোরা মামুং লেখা নাংজাবা না আখাকেত কপা উয়াতানি রাঙ্কো সান ওনাতাইবো আর নানি বিয়েলো বাক্সা খবর আগ্রিকবো
1: কিসিক্রাবো দালো নাংনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না ডাকচাকে ডাকচাকানি কো নামোদে বিয়েলোইন কল কাবো আর নানি সঙ্গানি রাঙনা গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক্ত পলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুগ্রুক স্কুথারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: দাদা ইসমংনা ফেহেলি ইয়া ফিল্ম নে গীত কোগা মাতাস খেয়া আরিয়ান এম এম খ্রেম আর সোনু নিগম নিরঙ্গপা গীত ওয়া